0: ఆకాశవాణి వివిధ భారతి కేంద్రం నిలయంలో సమయం 9:15 ఇప్పుడు ఉర్దూలో వార్తలు వింటారు.
1: హుకూమత్ నే యకీన్ దిలాయా హై కి పెట్రోలియం కి కోయి కమీ నహీ హై క్యూంకి ముల్క్ మే ఖామ్ తేల్ ఔర్ కుదరతీ గ్యాస్ కా 60 దిన్ ఔర్ ఎల్పీజీ కా 45 దిన్ కే లియే జఖీరా మౌజూద్ హై. మర్కజ్ నే పహలీ జులాయి సే వికసిత్ భారత్ జీ రామ్ జీ యాక్ట్ పర్ అమల్ ఆవరీ కా నోటిఫికేషన్ జారీ కర్ దియా హై. బీజేపీ లీడర్ హేమంత్ బిస్వా శర్మా కల్ ఆసాం కే వజీర్ ఆలా కే తౌర్ పర్ హలఫ్ లేంగే. రియాసత్ మే ఎన్డీఏ కి లగాతార్ యే తీసరీ ముద్దత్ కి హుక్మరానీ హోగీ. మహకమా మౌసమియాత్ నే కల్ గుజరాత్ వస్తీ మహారాష్ట్ర రాజస్థాన్ ఔర్ మగరబీ మధ్య ప్రదేశ్ మే గర్మ లహర్ కి పేషగోయి కి హై. ఔర్ క్రికెట్ మే భారత్ నే మర్దో కి ఏక్ రోజా క్రికెట్ కి దర్జాబందీ మే అప్నా అవ్వల్ మకామ్ బర్కరార్ రఖా హై. اب خبریں تفصیل سے. وزیر اعظم نریندر مودی نے شہریوں سے زور دے کر کہا ہے کہ قومی وسائل پر بوجھ میں کمی کرنے کی غرض سے متحد ہو جائیں. انہوں نے مغربی ایشیا کے تنازع کو اس دہائی کے سب سے بڑے بحران میں سے ایک قرار دیا. وزیر اعظم وڈوڈرا میں سردار دھام ہاسٹل کے افتتاح کے بعد ایک اجتماع سے خطاب کر رہے تھے.
2: پچھلے کچھ ورسوں میں دنیا لگاتار अस्थिर परिस्थितियों से गुजर रही है. पहले कोरोना का संकट, फिर वैश्विक आर्थिक चुनौतियां और अब पश्चिम एशिया में बढ़ता तनाव, पश्चिम एशिया में युद्ध से बनी परिस्थितियां इस दशक के बड़े संकटों में से एक है. ऐसे समय में देश को जन भागीदारी की शक्ति की बहुत बड़ी आवश्यकता है. आज जरूरत है कि हम सब मिलकर अपना दायित्व निभाएं, देश के संसाधनों पर पड़ने वाले बोझ को कम करें.
1: جناب مودی نے کہا کہ حکومت اس بات کو یقینی بنانے کے لیے مسلسل کوششیں کر رہی ہے کہ اس صورتحال کا ملک کے عوام پر کم سے کم اثر پڑے. وزیر اعظم نے مغربی ایشیا کے بحران کے اثرات سے نمٹنے کے لیے اپنی 7 نکاتی اپیل کو ایک بار پھر دہرایا. اس میں ایندھن کی کھپت میں کمی، جہاں تک ممکن ہو گھر سے کام کرنے کو ترجیح دینا، ایک سال کے لیے غیر ملکی سفر سے اجتناب کرنا اور سودیشی مصنوعات کو اختیار کرنا شامل ہے. انہوں نے شہریوں سے زور دے کر یہ بھی کہا کہ وہ کھانے کے تیل کی کھپت میں کمی کریں، قدرتی کاشتکاری کی جانب پیش رفت کریں اور سونے کی غیر ضروری خرید سے گریز کریں.
2: पेट्रोल डीजल का उपयोग कम करें, मेट्रो का उपयोग करें, इलेक्ट्रिक बस और पब्लिक ट्रांसपोर्ट का अधिक इस्तेमाल करें, कार पुलिंग को बढ़ावा दें. ये जरूरी है कि सरकारी और प्राइवेट दोनों ही दफ्तरों में वर्चुअल मीटिंग और वर्क फ्रॉम होम को प्राथमिकता दी जाए. मैं कुछ स्कूलों से भी आग्रह करूंगा कि कुछ समय के लिए ऑनलाइन क्लासेज की व्यवस्था पर काम करें. मैं आप सबसे आग्रह करूंगा कि जब तक हालात सामान्य न हो हम सोने की खरीद को टालें.
1: سردار دھام ہاسٹل میں 1000 لڑکوں اور 1000 لڑکیوں کے لیے ہاسٹل کی سہولت ہے. ساتھ ہی مرکزی ڈائننگ ہال، لائبریری اور آڈیٹوریم جیسی سہولیات بھی شامل ہیں. جناب مودی نے سردار دھام عمارت میں مختلف سہولیات کا دورہ بھی کیا، جس میں ریسپشن کا ایریا اور ڈائننگ ایریا، نیز ای لائبریری شامل ہیں. وزیر اعظم نریندر مودی نے کہا ہے کہ گجرات کا سومناتھ مندر اولیت کا حامل ہے اور اس کی حیثیت ابدی ہے. یہ ملک کے تہذیبی حوصلے اور اٹوٹ بھکتی کا مظاہرہ کرتا ہے. جناب مودی نے سومناتھ امرت مہوتسو کے ایک حصے کے طور پر مندر میں مہا پوجا کی اور